রাজপাটে সতত সমীর সঞ্চারবান সতত সমীর সঞ্চারবান সতত সমীর সঞ্চারবান জলধার পটল সংযোগে সতত সমীর।

প্রতিজাত সংখ্যা হইবে দশ, সংখ্যা প্রতি অষ্টগন্ধা সে প্রতিধর, নানা প্রতি দুই কড়া বুঝ বুঝ সুশীল, গন্ধা প্রতি ধরিয়া লইবে অষ্টতিল অষ্টতিল, কড়া প্রতি দুই তিল শুভঙ্কর ভনে মন কষা কর শিশুকর শিশু আনন্দিত মনে মন প্রতি যত মন প্রতি যত সংখ্যা হইবে শুভঙ্কর ভনে গন্ধা প্রতি ধরিয়া লইবে অসাতিল মন কর শিশু আনন্দিত মনে তিল মন শুভঙ্কর ভনে যত মন কষা মন কষা কর শিশু কর শিশু আনন্দিত মনে মন প্রতি যত মন প্রতি যত মন প্রতি যত দঙ্কা।

0: ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্যে। অপু দুর্গাকে আমার স্নেহ আশীর্বাদ দিও।
1: দয়া করো নিজ গুণে যদি পাই যদি মার হয়ে চরণ রাখব হৃদয় পদ্মা শুনে কাজী কি সামান্য ধরে মা ভিকারি মা ভিখারি মা
2: Yeah, I'm all right. I know how to kill him.